রবীন্দ্র দেবের খুব চয় বা বিয়ে মন রায়ন সঙ্গর পালিগর ওড়ন নম্বর আট রিমিব সর্বোদয় সেবা আশ্রম ধর্মনা ধামারি বিশ্ব শান্তি ধর্ম দেশাইনা কার্যক্রম বৃদ্ধা প্রতিমা ব্যবস্থাপন কার্যক্রম তবা তাই কার্যক্রম তৈম আশ্রম পরিষদরি আপাইনা স্নিধুদে বালয় বনী বা লব ভগবান গৌতম বুদ্ধৈন মূর্তিরে আইতবা লামা গুরুমৈন উপস্থিতি প্রাণ প্রতিষ্ঠা দেয় প্রতিমা ব্যবস্থাপন ধর্ম দেশান সৎসং কার্যক্রম লইম কার্যক্রম সমা সমুতা গুম্বা ভোজওয়ার বাদশ বীর সিং খলিনা দক্ষতর দেরা বৌদ্ধ জাগরণ সংঘ ললিতপূর্ব প্রমুখ লামা গুরু কর্মদুর্জী কাইলা লামাইনা প্রমুখ আতিথ্যাতারি তালু লামা গুরু দেখিয়া পুঠা পূজা পার দে প্রবচন দে বালো বুদ্ধ প্রতিমা ব্যবস্থাপন সমেত লালো বেসা নগর পালিকা এক উদীপুরা আজ পাঁচ বর্ষ বৈশাখ পহিরো নিয়ন্ত্রণ তব লিচু যাতায়াত আগমনে সজিল তৈম সংঘীয় সরকার এনে বজে থাকে উদীপুর দেউরালি ঝাড়াইনা টুই রোগ দি বা রোকথাম সমেত লাই খামু ডুমরে বেসার ক্যা নোর বেসা নগরপালিকা এক উদীপুর টুয়ে ক্যা রোকথাম কে অন্ঠানব্বই প্রতিশত বা ডুমরে বেসার চামে ক্যা যোজনা কার্যালয় বিভিন্ন কার্যালয় প্রমুখ সতীশ সুবিধি অনুসার টুই না রোকথাম এন কে মধ্যে চার সে মিটার জাতি নালী লাগে পাইপ দিবা কে সমেত তরিম চুক বাঁকি মুবা দিয়ে চুকে ছিবা তবা অবসর থনিম পরখাল গ্যাবিন জারি লাগাইবা লাগাইবে কে বিষয় ছি খাবা বিম মনাঙ্গারে তি মর্মত লাবা ক্রমহারি তিয়াইমারে কৃমজদুরাজি ওয়াথি এই মনাঙ্গি সেংনাশ পালিকা পাঁচ ভ্রাকারি তি বনী দিবা ক্রমহারি তেসরো তাল্লা তাকিয়া তিয়াইমারে কৃমজদুরি ওয়াথি এইম তনৌরি তি মুবা ভানুনগর বে এগারি টি খাবা চালিশ পরিষিয়া সুরেশ বিকা মুবা মনাং প্রহারিজি বিম প্রহারি নামসার আইতাবা নানারি নৌ বজে নাশ থেমে কালু গলে না তি মর্মত লাবা ক্রমহারি ঝ্যালা তাকিয়া তিয়াইমারি ওয়াথিয়াবা বিম ঘটনাবারী নাশ থমেছে নানার দশ বজে বিশ দশ বজে বিশ মিনিট ইয়াবা বেলারি প্রহরী কার্যালয় হোম ডে দে জানকারী পিবা বিম রাষ্ট্রীয় গরিমা দিয়ে সামাজিক রূপান্তরণের লাগি খেলকুদ বিবনা রাধি বালো মর্সঙ্গী নাশ পালিকা ওড়া স্তরে অন্ডার উনাইশ ফুটবল পিউমে দিয়ে মরিমেলা খুল্লা ফুটবল প্রতিযোগিতা শুরু তাইম মর্সঙ্গী নাশ পালিকা সাতারমুপা নদীর বই খেল ময়দান তরিবাদ প্রতিযোগিতা এর উদ্ঘাটন আস পালিকার বাদশ অর্শন তমুজি লালো কার্যক্রমের পয়েন্ট অধ্যক্ষ তমুজি খেলাড়ি মেদে অনুশাসিত পূর্বক নবারে আগ্রহলাই পুজ দে বালয় প্রতিযোগিতা তাকে উৎকৃষ্ট খেলাড়ি ছনট লাভা লাইমারি প্রস্থান পুরস্কার পিবা পিম মর্সিংটি ফেটি তোহবে লাগিছ বয় ফেটি ছিঙ্গু বান্ধব ইসো কাটবে ফেটি ফেটি দেখে দোস্রো গণ্ডকী তারা প্রতিযোগিতা নিয়ে লাগে লমজুং তাকে ইউএস পরিয়া ছনট শনিবার বর্ষ নৌ মাইনারে দৌড়ি নৌ হাজার দুইশে বয়াশি খেদুরি উপচার একানব্বই খেদুরি কৃত্রিম গর্ভধান দে মনাঙ্গারে তল সৌল তাকে টিএমারে ক্রিজানাজি ওয়াঠিয়াই নানার খবর তমুক মৌসুমী ফেটি তোকবে লাগে ছিজি প্রাবিধিক থু মনোজ ধন্যবাদ ভিমারি ফেটি কাজে ক্যাঙ্গা খুশি মায় তমি সুবিধা কিম রেডিও মর্সংতি পঞ্চানব্বই মেগা হজ ইন্টারনেট অনলাইন রেডিও মর্সংতি ডট ওয়ার্জি এরিন দিলাত ও ছ্যাজল

ব্যাংকিং খাইমত বিলি চি এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং এ গোপে বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম ক্যারে ঞ দেপ্রে ছালি জানকারী রি বিষয়া ঞ কল পরিমো সময় ঞ ঠকদিল খামো ব্যাঙ্গর্বে কর্মচারী বীরা ঞ দেপ্রে বিবরণ রি বিষয়া ব্যাংকি।